আকাশবাণী বিলোনিয়া, শুভ সকাল, নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। আজ শনিবার 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 30ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিও করতে এখন সময় সকাল 6:04 হয়ে 25 সেকেন্ড।

0: ভগবানকে নিয়ে সব পরম আনন্দের। ভগবানের অঙ্কে শরণ নিলে সব বিপত্তির মীমাংসা হয়ে যায়, সে অঙ্ক সাদরে আশ্রয় দিতে সদা উন্মুক্ত। ভগবানের দিকে ফিরে দাঁড়াও, তোমার সকল দুঃখ মিলিয়ে যাবে। ভগবানের কাছে ঐকান্তিক আত্মোৎসর্গেরই মধ্যে রয়েছে আমাদের যত মানসিক কষ্টের প্রতিকার। শান্তভাবে হৃষ্ট থাকা, ভগবানের নিকট কৃতজ্ঞতা নিবেদনের এর চেয়ে শ্রেষ্ঠ উপায় আর নাই। ভগবান যা দেন সর্বদা সানন্দে তাই গ্রহণ করো। বিঘ্নের উপর হাসির সেই ফল, মেঘের উপর সূর্যকিরণের যে ফল, তারা কেটে যায়। আত্মজয়ের মতো আর জয় নাই, সকল স্থায়ী সুখের প্রতিষ্ঠা সেখানে। নিজের সুখের জন্য ব্যস্ত হওয়া অসুখী হওয়ার অব্যর্থ উপায়। সুখ জীবনের লক্ষ্য নয়, সাধারণ জীবনের লক্ষ্য আপন কর্তব্য সম্পাদন, আর অধ্যাত্ম জীবনের লক্ষ্য ভগবানের উপলব্ধি। সুখ যদি অক্ষুণ্ণ ও অনাবিল রাখতে চাও, তবে দেখো তার উপর কুচিন্তা বাহিনীর দৃষ্টি না পড়ে। মন থেকে মিথ্যাকে যতখানি জোরে ঝেড়ে ফেলে থাকি, শরীর থেকে রোগকেও ঠিক ততখানি জোরে ঝেড়ে ফেলতে হয়। আমাদের সমস্ত জীবন যেন হয় ভগবানের উদ্দেশ্যে নিবেদিত একখানি প্রার্থনা। ভগবত প্রসাদেরই উপর নির্ভর করে থাকা, সকল অবস্থায় সাহায্যের জন্য তাঁকেই আহ্বান করা আমাদের অভ্যাস করতে হবে। তবেই ভগবত প্রসাদ অসাধ্য সব সাধন করবে। বিশ্বে অসম্ভবের সম্ভব হওয়ার আর শেষ নাই। আমাদের ক্ষুদ্র অহংয়ের সীমা যত অতিক্রম করে চলি, তত দেখি অসম্ভব সব সম্ভব হয়ে চলেছে। সর্বদা অশুভ শক্তিদের চিন্তা করা, তাদের ভয় অতি বিপজ্জনক দুর্বলতা। পেশির মতো একাগ্রতা ও ইচ্ছা শক্তিকেও বাড়ানো যায়, নিয়মিত চর্চা ও অভ্যাসের ফলেই তাদের ক্রমবৃদ্ধি। অহরাত্র অদৃশ্য ভগবান রয়েছেন কাছে কাছে, স্তব্ধ হয়ে অন্তর্মুখী হলেই তাকে দেখা যায়। আমাদের জিহ্বার কি লেখনির অগ্রে কোনো অসত্যকে, তা যত ক্ষুদ্র হোক না কেন, যদি ফুটে উঠতে দিই, তবে কোন আশায় আমরা সত্যের সিদ্ধ বাহক হতে চাই? সত্যের সিদ্ধ সেবক অতি সামান্য মাত্রার অসঙ্গতি, অতি ভাষণ বা বিকৃতি হতে বিরত হবে। আন্তরিকতারই মধ্যে নিহিত বিজয়ের নিশ্চয়তা। যেখানে আন্তরিকতা, কি মধুর নির্মলতাই না সেখানে! দৈবী দুয়ারের চাবি হল আন্তরিকতা। প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়, সকলেই পায় তাঁর সহায়, কিন্তু প্রত্যেকেরই লাভের পরিমাণ তার আন্তরিকতা অনুসারে। আন্তরিক ডাক ঠিক গিয়ে পৌঁছায়, উত্তর তার আসে ঠিক। সব নির্ভর করে মনোভাবের উপর আর আন্তরিক নিষ্ঠার উপর। পূর্ণ আন্তরিকতার পরম শত্রু হল পক্ষপাতিত্ব, মনে প্রাণে বা দেহের হোক, আর পূর্ব পরিকল্পিত ধারণা। এই সব বাধা অতিক্রম করে যেতে হবে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন শ্রী শ্রীমা সারদামণির বাণী থেকে পাঠ। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান। নিবেদনে শ্রীকান্ত আচার্য।

শুনলেন সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান। নিবেদন করলেন শ্রীকান্ত আচার্য। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্য ভিত্তিক অনুষ্ঠান হায়ং নিয়ে খরাং।

Fungka ham jatuni fasing fungka chang ni hamjak maya fari tabuk chang jagotini ni fung ni kokbrok panda haini khorang tini chasal talkran talni shal chuku salmari chibri ra thamsi ba tripura bisi me talni shal thamsi shalmari noishai nei chidok ingreji bisi kesang tini kubuni shal ni hai kokaham khramani bisinte siniyo panda na sung tini changlai nani fajing thang lai won sungtini khana layana gita ni kaisa kaini nangkuk mani kokaham gita o sai kelang jakha sini thangsong ni langmao sung khorok bri dal ni borok bai hakchal khe tongani chaitokti আবরকংখা যে বরক রগ্নো চিকন মকল বাই নাইসিগে নন বুনি বসকাঙ্গ চিকন খ্লাইও তাই যে বড় রগ্নন সামুঙ্গ ফ্রু সিমিন নাংজাগ তাই যে বড় রগ্নন তাতাল কক সাও তাই যে বড় রগ্নন বরম রিয়া অবহাই বরক রক বাই হাকচাল তংনানি চাইতক দিহিনী নেই গীতা ও সাজাক্ষা চং মনুষ্য রক বাই থাংনি সাকাও যে সক বৈদক খাই গ্র খাইমা সক বাইথাংনি নাহার মংন বসং কপলাই অংনাও সামুঙ্গ ফনাং নাঙ্গ তাই আবনি বাকি নাইথাং মুচং গেসিমিন আবো কুবুই অংই মানো এবাকে আবো চারে উই দিশাই মানো ফিয়া ও কপলাই অংমাও সাক সাক বেলাই অহংকার তা উংদি অহংকার অংঘাঙ্কে অবব হানহাই নিনি পতননি কারণ এবার খেবা নিনি চায়ানি ফাচিঙ্গ নন তলাঙে থাঙে মান ফিরো হাইনি বাকইন নং যে মান মানতই এবার যে মুচুং মা সামগ্রগ্ন খাই মান মানতই তা বলাই দি এবার অহংকার তা উংদি আও কক কাহাম খানা লাইকাসং গীতানী

0: ধারণা নাং থাইয়া গয়ামো মানথগো ভিটামিন সি ক্যালসিয়াম তাই কুবুনি পুষ্টিরক গয়ামচিনি শাকনি হজমনি ফান্ন বেলাইখেন বাংরুও বেবাক সিনি বেমার কাসুর নানি ফানরং নব বাংরিউ হাইনি বাকি সঙ্গ গয়াম সিনি শাকনি বাকিব বেলাইন কাহাম বন কাইনা থাঙ্গান কানকে পুলেন তামু খাইনা নাই সঙ্গ জাগা তংখানকে বা সঙ্গ আরও সঙ্গ টেন ফুট খাই হাকচাল হাকচাল খাইনাই বচলই ন যে চারা খাই যাক আবোন সঙ্গ হাকর জগুইনাই আরও পুইলা কাইনা সকাং মুসকি গ্রান হারক সঙ্গরুই তনা নাগ্রানাই হাতি বারসানি ইয়াগুলো হুঙ্কে সঙ্গ আরও আগয়াম চারা এবার খেবা বেলাই কাহাম উমান হিঙ্কে গয়ামনি যে বেদেকন সঙ্গ বসা খাইমানি অব তেবু কাহামক কলপ খাই যাক তাই কাইনা সকাং সঙ্গ জাত কাহাম আবহাই নাইব সঙ্গ কাইনানি নাংনাই গেসঙা হাকর খুরই যে জায়গা মিসকি রক্তনি রাজাক আ জায়গাও হাতি বারসানি ইয়াগুলোকে সঙ্গ গয়াম চারান সঙ্গ কাইনাই নাংনাই তাই উরাম উরাম সারিক সারিক সঙ্গ তৈরক লুই দানি নাংনাই জায়গা দখানকে সঙ্গ বাগান হাইকেব কাইমানো হাইকেবা নক সা নক আড়িও খালি আবহাই বুকজাত হাইরক দখেবা সঙ্গ আরও বহাইন গাই মানু গবাংকে কাইখেবা সঙ্গ গবাংকে থাইরুইনি গবাংকে সঙ্গ ফালে রং পিসার আজি মানু ইংখাই জাত গাহাম নাই কাইখানকে সঙ্গ অবন দাতিন থাইরুইনি সঙ্গ ফালে রং পিসার আজি মানু কে সঙ্গ আসুক জরা খানালাইকে গয়াম কাইমানো তৈনাই কক থাইচা থাইনি
1: আও হাইন খরং পান্ডাও তা কিছা সাখং প্রাণী কোগ বরণ হ্যাঁ বা পিম্পলস এক নিতে কক এক মিছা সালায় সাইমেলায় তাবুনি অজরও সিকলা সালাই বরণী বাইক বেলাই অনামাই সিংজা কাইসা আংখা বরণ উমর চাষলুকচাং মানে ইয়াগুলো বিনি গরম রক বহাইন স্লাই জাগি থাঙ্গ আউন বাকি চিনি সাকনি বথার বহাইন মানজাগু আবো হরমোন সাইজাকমনি তাই দিনে সাগ্রন কাহামকে তালপি খেলায়নি বাকি ও বরণ রক মানজাগু জিনিসা সাইমেলাই চিনি সিকলা চারণী বরণ বেন ভাইকে তালপি খেলাই তাই ভাইকে বনো কাহামকে তাই চিনি সিকলা চালনী বরণ মানজাকমনি কারণংখা বয়স বামনিয়াগুলো নিন বসাগো এড্রোজেন হরমোন গবাঙ্গ আউন বাকি যে স্কিন সেবাশিয়াম যে গ্রন্থি দঙ্গ আরও গবাংকে থক হাইকেবা সিরাম অঙ্কনানি চেঙ্গো আউন বাকি নি মখাঙ্গ যে নবার খাপমানি আজাগা বেলেখেন থক তেই স্কিন ডক বহাইন কিসা রামপ্রাও আউন বাকি কাহামকে অক্সিজেন থাংলাই সুখলাইমিয়া হাঙ্গানকেন আরও বথরাই আসায়ু তাই আরও অরণি যে কিউবোটেরিয়াম এক নিহনি আবো টঙ্গ আবো বেলাইখেন গবাংকিঙ্গ তাই নিনি সাগো বহাইন আসায়ু বাক্স বাক্সা বমফানি অমহাই স্রাই রগো বরণক আসা ঘাঙ্কে আবো বসাবতির নুব সলরু তাই নিনি চামুং টমুং আবুনি বাকি ব বরণ অঙ্গিমানো নং গবাংকুখে ঠক গনাং চামুং তেই কাহামকে মুক্তি মাইয়া হাঙ্গে তেই কাহামকে মুখানো সুইয়া হাঙ্গে নিনি অ বেমার বরণ মানজাগ মানো আউন বাকি চিনি মুখাং সাল ও আনি রোগ মাসুনাই ফুঙ্গ বাইসা হর থান সাং বাইসা তে আপ্রু মাইল ফেস ওয়াশ বাই মুখাং সাকে বেলেখানে চাও যবানু সাবান রোগ বাই মুখাং সুইয়া কোনো জানাই আমার বাকি সাবান বই মোখাং সুকাঙ্কে নিনি মোখাং রামরাই থাঙ্গো তেই তেবো বরণ বাড়ি মানো যেন বাক্স বাক্স নাই নগো মোখাঙ্গ বরণ হাঙ্কে যাবোন ইয়াসক

0: kerego te chairman tongo abai ngangke nini o boron te bo kabang gukhe bari kuk nai an bagai jeng oborono asik yak bai tangi khenongo jeng abona karibo mostre jer gnang saban ma phul nai nini skin tumung andrai ngi thangke ole olive oil bahanyo oro kamke phuli mano tei jeng kam ho tei nang nai tei diet khanya nang nai kabang ke mek ting tik ring chan nang nai tei kabang ku ke jeng ji man chak phol phokar chang ke nin bagi bele kino chanai sengoro nini skin tumung belai no oiling khangke nang o jagao nini face wash mark lani abong ka salicylic acid ni tongo abo nin bagi bele kino kaham abon karibo tea tree oil abhan nang use khlaimano te benzoyl peroxide abhaino nang oro use khlaimano abon karibo nini kapal khunjo bukung abo hairo go bhano je oiling tamani ajago hoina kaham ke nang যে ফেস ওয়াশ কাহাম ইউজ মাক খাই আপনি কারিব নর তুমি নিজে কাহাম কেটাও না হাঁকে ডক্টর ওয়াই থাঙ্গি নাইজাক মানো নাইজাকিনাই নরকসা কাহাম ডক্টর ওয়াই কক সালাই গানকে নিনি ও বরণ হামে থাই যে কবাং কে থুমার গোহাইন কাহামকে নাইখানকে নো কাহাম চাই তেই নাতার গোহে ময়শ্চারাইজার সানস্ক্রিন আবো হাইরক মা ফুল নাই তেই অইল ফ্রি আবহাওয়ার মাফিনাই নুমুং নক নি কোনো সামগ্রীকে নমো হাইরং খাঙ্কে ডক্টর বাই থাঙ্গি ডাক সিরাক মালাই তেই স্কিন ডক্টর বাই মালাই নক সালাই গানকে নিন অ বরণ হামরি মানাই আগ্রাজ সাক খামপ্রাইক পিসা টিনেজ রকন বরণ অংমানাতেই ককঠাইনি খালাইকা
1: আও হাইকেতাও সিনি ককথুম খানানি ফাজিং থাংলাই না তিনি ককথুম পুলাওনো আনি ইয়াফাও দঙ্গ লুকুরকনি বিশিঙ্গ টংকচাং তাই ভাবচারিন মথাঙ্গি তন্না বাকি খাই মহকুমানি ভারত বাংলাদেশ আরি আমচাইনি বারা মিটার আমচাইও হরনি দাম চারনি সিমি তাইনি ফুংনি দাম বা জোড়া লুকুরকনি থাংলাই সুথানি ব কিসা মানা বক্সিন মুং বক্সিন জাকা ও বক্সিন মুং এবার মানা খাই মুং বসকাং জুলাই তালনি নৈজি স্নি সালমারি জরা টঙ্গানি হানিব সাকলাই জাকা গে ও সাকলাই জাক সালমারিনি বিশিঙ্গ তমুং রায়দা সবাই থাংলাই সুরক্ষাই দংখাঙ্কে বরকনি সাকাও ক্রাক মাজরা রাজাকনাই হানিব সাকলাই জাকা হাস্তে পুলিশ বাহিনী তাই আদা সামরিক বাহিনী তাই অ সামুংনি ডিউটিও গদালজাক আমহাই বরক নকারে তাই সাখামিয়া নখুংনি বরক নাংকুকমানি পিথিব্রাইরক পাইনা নখুমানি বরক খাইন কারেনাই তাই যত লোকরকনি সাকাবো অ মানা বক্সিন টংজাক টংগানি হানি ব সাকলাই জাকা
0: ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান ত্রিপুরানি বিভাগটি প্রজেক্ট ফর সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা ও জাগো কেসা পান্ডা খাইজনাই তিনি ফরেস্ট ইন্টিগ্রেটেড জিওফিস্টিক্যাল সলিউশন FIGS অর মানজাকাই বলং মন্ত্রী অনিমেশ দেব বর্মা এই মানজানাই রবীন্দ্র কুমার সমল IFS প্রিন্সিপাল সেক্রেটারি ফরেস্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবকা প্রজেক্ট ফর সুইটেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট তিনিও প্রজ্ঞা ভবন অপান্দাং নাই যতন ওর ফাইমান্দনা বগিনে কই যাব
1: আও হাইকেতাবুক সং সেবগ বরক তলাংমানি কক খানানি ফাসিং থাংলাইছিওন সেবগ বরক তলাংমানি কগহানি আফ দঙ্গ TPSC নি বিশিংতেই অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার আচুক থায়

0: অনলাইন নিবিশিংতেই কয়লাই সানহর জাগাই দঙ্গ বেবাকাই বুক চা চকথাই দঙ্গ 220 পোস্ট অবনি বাকি রেংমারিং নাংনাই ইঞ্জিনিয়ারিং বিই বিটেক কম্পিউটার সায়েন্স আইটি ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন এবাকে এম সি এ খাইজাক নাংনাই উমরং নাংনাই 40 ইয়ার্স নি বিসিং তাই খাতিজাক বসংনি বাকি তাই বিশি বা গবাং ফানো যোগান হানি ব সাকলাই জাকা অনলাইন নি বিসিংতেই দরখাস্ত এবাকেবা ফর্ম ফিল আপ খাইনানি পাইথাক সারমালি সালমারি জুন তালনি সালবা সালমারিনি সারিকনি দামবা দামি সতি থামচিনি বিসিং সুপুংনানি বাকি কবক জাকা অবনি বাকি নরক ওয়েবসাইট হাবি নাইনে নাংনাই tpsc.tripura.gov.in ও ওয়েবসাইট হাবই নরক তেব গাহামকে চেরি সাই নাইমানো তাই হ্যাকবা অনলাইন নিবিশিংতি যে ফর্ম ফিল আপ খাইনি প্রসেস ব ও ওয়েবসাইট নিবিশিংতি ন খাইজাক নাই
1: আও আনে আর তঙ্গ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এপ্রিসিয়েটেস রিক্রুটমেন্ট 2026 বিয়াগ আসক তাই তঙ্গ 5137 অনলাইনও কলেবলে পাইথাক সাল ও জুলটালনি সালডক সাল আজাগো ইউনিভার্সিটি গ্রেজুয়েশন পাস নাই উমর হাঙ্কে নিজি নিশিমি নিজি ডক আজাগো নং মান মারি মানে 12,000 to 15,000 আপনি লগি নে নামানি ডকুমেন্টস দা আধার কার্ড গ্রেজুয়েশন মার্কশিট পাসপোর্ট সাইজনি ফটো আপনার কারিগ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজাগ বাহিনী দঙ্গ আম এপ্রিল দালনি সাল নেছি চুকুনিসিমি জ্যাংজাকাই মে জুননি জরা আর বাহিন অমুকন রেজাকাই তাই নরকটুমুং কেব ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ানি গানকে বিয়াগ 1865 দঙ্গ অফিসিয়াল ওয়েবসাইটা pnbindia.in নং লগ ইন খাইমানো আপনি কারিব ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কম ডট ইন্ডিয়াও নং লগ ইন খাইমানো

0: ইন্ডিয়া পুলিশ 500 অতুরেস তিনো সালো চেংমানি সাল আ জায়গাও গপলাইংখা রে হরিউন ব রিয়ার ভিউ মিরর অবলি ডে হেনাই বন যেন যতন পালাইল আসু জোড়া যেন হায়ং হাকত্র পাটি মুরো যেন সাইমা লাইখা যেন টাবুক হায়ং খরং পান্ডব
1: আও এই রেচা মানানী ফাজিং থাকলাইনে রেচা মানানো সিগাং তিনি নবরদ্বীপনী সিগাং বাড়িয়া কক্তমা কিসা খাই নালাইনে নবরদ্বীপনী সিগাং বাড়িয়া কক্তমাও সাকলাই জাকা তিনি নখা কিসা জমুই কবল জাক দংনাই তাই ফেরাঙ্কগুই ওয়াতেই ওয়াই ফানুমান হনিব হজাক দংনা বাকি সাকলাই জাকা তিনি টুংমানী সাকানী ফাজিং দংানো 35.5 degrees Celsius তাই খামাও 25.3 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি দানে সাকলাই জাকা তাই নভারত ইহকুনি মারি কুচুগোয়ং রাওরা তাই খামাও 2% দানে সাকলাই জাকা গ্যাসক জরা খান বাইকা তিনি নবরদ্বীপনি সিগাং বাড়িয়া কক্তমা তিনি হায়ুনি খরাং পান্ডান কম থেঙ্কা আং তনুজা
2: আং প্রশান্ত
1: তাই নরব যতনি বাকি তিনি ফুঙ্কা চাং জরাও ও রচাপমুং প্রমীলা দেববর্মণী খরাঙ্গ

0: আশোক জোড়া হাইনি খরাঙ্গর চামুং খানালাইকা প্রমীলা দেববর্মণি খরাঙ্গ আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি ফুংনি কক্রক পান্ডা যতন তাইসা ফুং কাহাম তাই যতন খুলুম
1: শুনলেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকের তথ্যভিত্তিক অনুষ্ঠান হায়ংনে খরাং আকাশবাণী মিলনীয় এখন শুনবেন যন্ত্রসঙ্গীত।

শুনলেন যন্ত্রসঙ্গীত, আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7টায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে, 7টা বাজে 25 মিনিটে শুনবেন

কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ শুনবেন 7:35 এবং 7:40। গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান 7:45। আজ শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত শুনবেন 8:00। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। 9:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, গানে গানে হিন্দি ছবি গানের অনুষ্ঠান শুনবেন 9:05। 10:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 রয়েছে দেশাত্মবোধক গান দেশবন্ধুর অনুষ্ঠানে। ভজন 10:30 নিবেদনী অনুপ জলোটা। বেলা 11:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান শুনবেন 11:05 এবং 1:40। বেলা 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। মধ্যাহ্ন সংবাদ শুনবেন দিল্লি কেন্দ্র থেকে দুপুর 2:00। 2:15 শুনবেন সংখ্যালঘু জনতার দরবারে এই অনুষ্ঠানটি। আজ শুনবেন বাঁশপদুয়া গ্রাম পঞ্চায়েতের আমজাদনগর এলাকার বাসিন্দাদের সঙ্গে কথোপকথন। আমি নারী দুপুর 2:30 অনুষ্ঠানে প্রথম শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন সাংস্কৃতিক কর্মী বেথুন চক্রবর্তী। পরে শুনবেন দুপুরের 8:00। বিকেল 3:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5:00 এবং 5:05 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী পুরনো দিনের হিন্দি ছবির গান শুনবেন বিকেল 5:10। আজ শুনবেন একই সুরকারের গান। 5:45 শুনবেন লোকসঙ্গীত লোকগীতির অনুষ্ঠানে। ককবরক অনুষ্ঠান শুনবেন সন্ধে 6:00। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ককাহাম, ককাহামে থাকছে বাহাই থেকে পাঠ। পরে শুনবেন দ্বৈতকণ্ঠে ককবরকে লোকগীতি পরিবেশনায় সুধন দেববর্মা এবং মঙ্গতি দেববর্মা। কিষাণবাণী সন্ধে 6:30। 7:05 শুনবেন কীর্তন, শুনবেন গৌরাঙ্গ লীলা নিবেদনে পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়। কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ শুনবেন 7:35, 7:45 এবং 7:55 শুনবেন আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান শুনবেন 8:05। 9:00 যৌবনী, 9:30 শুনবেন সারেগম। অনুষ্ঠানে যোগরাগে শরদ বাজিয়ে শুনবেন পণ্ডিত ব্রিজ নারায়ণ। 10:00 শুনবেন হারানো দিনের গান। শুনলেন অনুষ্ঠান সূচি।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি সুখ শুরু করছি আজকের আজ সকালে অনুষ্ঠানটি। বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব ইতিহাসের পাতায় এবং দেখে নেব আজকের দিনটিকে। আজ 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 30শে মে 2026 খ্রিস্টাব্দ শনিবার। এই দিনের 1453 সাল উসমানীয়দের কনস্টান্টিনোপল জয় হয়। ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন 1498 সালের এই দিনে। স্বর্ণ অনুসন্ধানের জন্য হের্নান্ডো দি সোতো টম্পা সাগরের উপকূলে 600 সেনাসহ উপস্থিত হন 1539 সালের আজকের দিনে। 1631 ফ্রান্সের প্রথম সংবাদপত্র লা গ্যাজেট প্রকাশিত হয়। মুস্তাফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত হয় 1807 সালের আজকের দিনে। 1859 ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে ওঠে। কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু হয় 1899 সালের আজকের দিনে। 1913 আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান ও মিত্রবাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে 1918 সালের আজকের দিনে। 1919 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর প্রতিবাদে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট জেমস ফোর্ডকে। নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিংয়ের এভারেস্ট শৃঙ্গ জয় হয় 1953 সালের আজকের দিনে। 1954 শেরেবাংলা ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল হয় এবং পূর্ববাংলায় গভর্নর শাসন জারি হয়। নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রু স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয় 1967 সালের আজকের দিনে এবং এ গৃহযুদ্ধ চলে 1970 সাল পর্যন্ত। 1981 সালের এই দিনে বাংলাদেশে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনার হাতে রাষ্ট্রপতি

আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে এক ভূমিকম্পে 5,000 লোক নিহত হয় 1998 সালের আজকের দিনে। সাল 1999 নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান হয় এবং ওলসেগুন ওবাসানজো 15 বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবারে দেখে নিব জন্ম, আজকের দিনে কোন কোন মহান ব্যক্তিগণ জন্মগ্রহণ করেছেন আমাদের এই মহাবিশ্বে। চীনা সম্রাট ড্যানজং এর জন্ম 1010 সালের আজকের দিনে এবং মৃত্যুবরণ করেন 1063 সালে। জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিদ জর্জ বন পারবেজ এর জন্ম হয় 1423 সালের আজকের দিনে এবং তিনি মারা যান 1461 সালে। বেহামিয়ান এর রানী বারবারা অফ ব্র্যান্ডেনবার্গ এর জন্ম হয় 1464 সালে এবং তিনি মৃত্যুবরণ করেন 1515 সালে। ফরাসি প্রোটেস্ট্যান্ট বাইবেল পণ্ডিত স্যামুয়েল বুচার্ট এর জন্ম 1599 সালের এই দিনে এবং মৃত্যু 1667 সালে। বিখ্যাত রুশ বিপ্লবী এবং সম্মিলিত নৈরাজ্যবাদ তত্ত্বের প্রবক্তা মিখাইল বাকুনিন এর জন্ম 1814 সালের আজকের দিনে এবং মৃত্যু 1876 সালে। ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার কলিন ব্লাইট এর জন্ম 1879 সালের আজকের দিনে এবং তিনি মারা যান 1917 সালে। মার্কিন চলচ্চিত্র প্রযোজক অরবিং থালবার্গ এর জন্ম 1899 সালের আজকের দিনে এবং মৃত্যু 1936 সালে। নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী হান্নেস অলভেন এর জন্ম 1908 সালের আজকের দিনে এবং তিনি মৃত্যুবরণ করেন 1995 সালে। বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফরাসি চলচ্চিত্র পরিচালক আলোকচিত্রী ও চিত্রশিল্পী আনিয়েস বর্দা এর জন্ম 1928 সালের আজকের দিনে এবং মৃত্যু 2019 সালে। সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ান নভোচারী অ্যালেক্সি লিওনভ এর জন্ম 1934 সালে। বিশিষ্ট শিল্পপতি এবং ভারতীয় ক্রিকেট এর প্রশাসক জগমোহন ডালমিয়ার জন্ম 1940 সালে এবং তিনি মারা যান 2015 সালে। পরেশ রাওয়াল ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এর জন্ম 1950 সালে। রাশিয়ান আইস হকি খেলোয়াড় আন্দ্রেই লোকটিয়ানোভব এর জন্ম 1990 সালে। ইংরেজ সতেরো জোনাথন ফক্স এর জন্ম 1991 সালে। বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্ট টিউব বেবি হীরা মণি এবং মুক্তা এর জন্ম 2001 সালের আজকের দিনে। এবার দেখে নেব মৃত্যু। পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী জোন অফ আর্ক এর মৃত্যু হয় 1431 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেন 1412 সালে। ক্রিস্টোফার মালো ইংরেজ নাট্যকার কবি এবং অনুবাদক এর মৃত্যু হয় 1593 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1564 সালে। শিখ ধর্মের প্রথম শহীদ ও 10 জন শিখ গুরুর মধ্যে পঞ্চম অর্জুন

গুরু অর্জুন এর মৃত্যু হয় 1606 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1563 সালে। অষ্টাদশ শতকের জনপ্রিয় ইংরেজ কবি আলেকজান্ডার পোপ এর জন্ম 1744 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1688 সালে। ফরাসি লেখক ও দার্শনিক ভোল্টেয়ার এর জন্ম মৃত্যু 1778 সালে। তার জন্ম হয়েছিল 1694 সালে। ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক ফ্রান্সোয়া মেরি অরোরা এর মৃত্যু হয় 1778 সালের এই দিনে। সার্বিয়ার রাজা আলেকজান্ডার আরবোনোভিচ এর মৃত্যু হয় 1903 সালের আজকের দিনে। মার্কিন বিমান আবিষ্কারক উইলবার রাইট এর জন্ম 1912 সালের, দুঃখিত, ওনার মৃত্যু 1912 সালের আজকের দিনে। থাই রাজা প্রজাদীপক এর মৃত্যু হয় 1941 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1893 সালে। মহর্ষি নগেন্দ্রনাথ প্রচারিত যোগ ভক্তি মার্গের সিদ্ধ সাধক নগেন্দ্র মঠের প্রথম হেমন্ত দেনপ্রকাশ ব্রহ্মচারী, যিনি বাদরী মহাশয় নামেও পরিচিত, তার মৃত্যু হয় 1957 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1877 সালের আজকের দিনে। রুশ সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি ও ঔপন্যাসিক এবং অনুবাদক বরিস লিওনোদোভিচ পাস্টারনাক এর মৃত্যু হয় 1960 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1890 সালে। ডেনীয় ভাষাবিজ্ঞানী লুই এলমস্লেপ এর মৃত্যু হয় 1965 সালে। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয় 1981 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1936 সালে। ঔপন্যাসিক সন্তান দেবী এর মৃত্যু হয় 1984 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1893 সালে। মার্কিন চিকিৎসক ও পদার্থবিদ রোজালিন ইয়েলো এর মৃত্যু হয় 2011 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1921 সালে। ইংরেজ শরীরতত্ত্ববিদ এবং জীবপদার্থ বিজ্ঞানী অ্যান্ড্রিউ ফিল্ডিং হরলিক্স এর মৃত্যু হয় 2012 সালের আজকের দিনে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1917 সালে। ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক এবং গীতিকার ঋতুপর্ণা ঘোষ এর মৃত্যু হয় 2013 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1963 সালে। বন্ধুরা, আমরা জেনে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় সুপ্রতীক দাশ।

অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সুপ্রতীক দাস। বন্ধুরা, এখন দেখে নিচ্ছি সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে। সরকার জনগণের জীবন জীবিকা কে আরো সচেতন সচল করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পগুলির মধ্যে হল কৃষক ও কৃষি কল্যাণ।

যার নাম হলো পিএম কিষাণ, কৃষকদের আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় প্রকল্প। এর অধীনে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফসলের বিমা সুবিধা। নারী ও শিশু সমাজকল্যাণ, এর অধীনে রয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি। মেয়েদের শিক্ষা ও ভবিষ্যতের আর্থিক সুরক্ষা প্রকল্প, এ প্রকল্পের মধ্যে রয়েছে অন্নপূর্ণ যোজনা, অসহায় মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আর্থিক সহায়তা। কন্যাশ্রী ও লক্ষ্মী ভাণ্ডার, পশ্চিমবঙ্গ সরকারের নারী শিক্ষা ও মাসিক আর্থিক সহায়তার একটি জনপ্রিয় প্রকল্প। আবাসন ও স্বাস্থ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহহীনদের পাকা বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা। আয়ুষ্মান ভারত যোজনা, দরিদ্র ও দুর্বল পরিবারগুলোর জন্য বিনামূল্যে স্বাস্থ্য বিমা ও চিকিৎসা সুবিধা। কর্মসংস্থান ও ব্যবসা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা PMMY, ছোট ও মাঝারি ব্যবসার জন্য সহজ শর্তে ঋণ প্রদান। PM স্বনিধি, রাস্তার বিক্রেতাদের জন্য কার্যকরী মূলধনী ঋণ। জ্বালানি ও পরিকাঠামো, এর অধীনে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে LPG গ্যাস সিলিন্ডার ও সংযোগ দেওয়া। PM সূর্যঘর যোজনা, বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের প্রকল্প।

দেখে নিচ্ছি আর কিছু প্রকল্প সম্পর্কে। স্বচ্ছ ভারত মিশন, যা আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক নিয়ন্ত্রণ করে থাকে। দীনদয়াল উপাধ্যায় অন্ত্যোদয় যোজনা এবং প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনা অন্তর্ভুক্ত, অন্যান্য ঝুঁকিপূর্ণ গ্রুপগুলির জন্য স্কিম, পৃথকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পরিকল্পনা, পেশাদার এবং প্রযুক্তিগত কোর্স সিএস এর জন্য মেধা কাম মানে স্কলারশিপ, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য প্রাক মেট্রিক বৃত্তি, এগুলি সুবিধা পাওয়ার জন্য অবশ্যই বিভিন্ন মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে দেখে নিয়ে আবেদন করতে পারেন। বন্ধুরা, শেষ হলো অনুষ্ঠান আজ সকালে। কাল সকালে প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী বিলোনিয়া এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ এবং এরপরে পর্যায়ক্রমে স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

নিব সুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। পশ্চিম এশিয়া সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে

0: হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও কিছু অতিরিক্ত দায়িত্বভার ন্যস্ত করার কথা বিবেচনা করছে। গুজরাতের ভুজে গতকাল ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি উদ্বোধনের পর তিনি বিএসএফ কর্মী আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষী বাহিনী 60 বছরের প্রতিষ্ঠা বর্ষে সীমান্ত রক্ষায় তাদের বিভিন্ন ব্যবস্থার আমূল সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে চতুর্মুখী একটি নিরাপত্তা বলয় তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি, যা সীমান্ত নিরাপত্তায় গৃহীত চিরাচরিত ব্যবস্থার পরিবর্তে রূপায়িত হবে। নতুন এই উদ্যোগের ফলে বিএসএফ এর কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পুলিশ, সামরিক বাহিনী, অসামরিক প্রশাসন এবং জনগণের ওপরেও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়ভার ন্যস্ত হবে। স্মার্ট বর্ডার প্রকল্পের তাই সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিকাঠামো আরো জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।
1: বিএসএফ কি সীমা সুরক্ষা কি কনসেপ্ট কো পূর্ণ তয়া বদলনে কা নির্ণয় কিয়া হ্যায়। চতুষ্কোণীয় কনসেপ্ট কে সাথ এক সুরক্ষা গ্রিড হম আনে ওয়ালে দিনো মে বানায়েঙ্গে অর বর্ডার সুরক্ষা কি জগে টেরিটোরিয়াল সুরক্ষা কা এক নয়া কনসেপ্ট ভি লঞ্চ করেঙ্গে। বিএসএফ কে জওয়ানো কি তো প্রমুখ জিম্মেদারি রহেগি হি রহে। এর মিলাকর সমগ্র বর্ডার বাংলাদেশ অর পাকিস্তান এক সুরক্ষা গ্রিড মজবুত বানানে কা কাম হম স্মার্ট বর্ডার সুরক্ষা কে প্রজেক্ট কে হ্যায় হম লে রহে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্যারক্রিক ও হার্মিনালার মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বর্তমানে ওয়াচ টাওয়ার ও সংযোগকারী সড়কের মাধ্যমে এমন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে যা লঙ্ঘন করা খুবই কষ্টসাধ্য। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হাইং 5 দিনের ভারত সফরে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছবেন। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হচ্ছে। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে উ মিনের প্রথম ভারত সফর। গয়ায় মায়ানমারের রাষ্ট্রপতি মহাবোধি বিকেলে তিনি যাবেন নতুন দিল্লিতে। আজই তাঁর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল তিনি মায়ানমার ভারত বাণিজ্যিক ফোরামে যোগ দেবেন। সোমবার মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। এদিকে মায়ানমারের রাষ্ট্রপতি সফরের আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে মায়ানমারের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন।
2: The president of Myanmar is visiting India on an official visit. He will be arriving here on 30th and till 2nd he'll be here, 2nd of June. He'll be visiting Delhi. He also goes to Bodh Gaya and to Mumbai for business meetings. But obviously he'll be meeting our prime minister and where both leaders will discuss as to how to strengthen these ties further. There is also a important component, business component of the visit, which is as to how the two countries can together strengthen their economic ties as well.
0: বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারতে বসবাসকারী সকল অবৈধ নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গোয়ার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ পানাজি যাবেন। কলা একাডেমিতে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডা স্মরণে প্রকাশিত হবে স্মারক ডাকটিকিট। নাগরিক কল্যাণে বিশেষ পুরস্কার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। পরে উপরাষ্ট্রপতি গোয়ায় সিএসআইআর সমুদ্র বিজ্ঞানের জাতীয় প্রতিষ্ঠান ঘুরে দেখবেন, কথা বলবেন সেখানকার বিজ্ঞানীদের সঙ্গেও। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ডিজাইন লিঙ্কড ইনসেন্টিভ বা ডিএলআই প্রকল্প উৎসাহব্যঞ্জক ফলাফল তুলে ধরেছে। সামাজিক মাধ্যমের পোস্টে তিনি বলেন, নেত্রাসেমি নামে তিরুবনন্তপুরম ভিত্তিক সেমিকন্ডাক্টর স্টার্টআপ দেশের ফার্স্ট এজ এআই সিস্টেম অন চিপ নেত্রা A2000 তৈরি করেছে। এই চিপটি নির্মিত হয়েছে উন্নত 12 ন্যানোমিটার প্রযুক্তি নোট ব্যবহার করে। মন্ত্রী জানান, বাণিজ্যিক স্তরে এই চিপের ব্যবহার শুরু হলে নজরদারি ব্যবস্থা, অটোমোবাইল, রোবোটিক্স এবং ড্রোনের মতো বিভিন্ন ক্ষেত্রে স্মার্ট ভিশন অ্যাপ্লিকেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে ভারত এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, পিএম সূর্যঘর প্রকল্পের অধীনে বর্তমানে 40 লক্ষ বাড়িতে রুফটপ সোলার প্যানেল বসানো হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগকে ছাড়িয়ে এই রূপান্তরমূলক প্রকল্প নাগরিকদের বিদ্যুতের উপভোক্তা থেকে বিদ্যুৎ উৎপাদক হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও এই প্রকল্পের ফলে কমেছে বিদ্যুতের খরচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমগ্র শিক্ষা অভিযানের বাস্তবায়ন ও বরাদ্দ মঞ্জুরের বিষয়ে এক বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করেছেন। সমগ্র শিক্ষার তৃতীয় পর্বকে আরও দক্ষ, স্বচ্ছ এবং ফলাফল ভিত্তিক করার লক্ষ্যেই এই উদ্যোগ। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী প্রধান বলেন, চলতি বছর থেকে

0: অগ্রশিক্ষা অভিযান, এসএসএ, পিএম পোষণ, উল্লাস, পিএম শ্রী এবং অন্য ফ্ল্যাগশিপ কর্মসূচি সহ নানা প্রধান উদ্যোগগুলি সমন্বয়ের মাধ্যমে এক সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে। এই উদ্যোগ বিদ্যালয় শিক্ষার পরিমণ্ডলে আরও বৃহৎ সহযোগিতা এবং বিস্তৃত প্রভাব সুনিশ্চিত করবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের কাছে বীজ সহজে পৌঁছে দেওয়ার জন্য 1,74,000 কুইন্টালের একটি জাতীয় বীজ ভাণ্ডার তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026 আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত 9,76,000 কৃষক আইডি তৈরি হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের আলাদা কোনো নথির প্রয়োজন হবে না বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সঅ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে এই কথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে।
1: सरकार सभी घरों तक एलपीजी सिलेंडर्स की उपलब्धता और डिलीवरी सुनिश्चित कराने के लिए हर संभव प्रयास कर रही है। इसके साथ सरकार सभी पेट्रोल पंप पर पेट्रोल और डीजल की आपूर्ति सुनिश्चित करने के लिए भी प्रयासरत है। इसलिए अफवाहों पर ध्यान न दें और अपने दैनिक उपयोग में ऊर्जा को बचाने का हर संभव प्रयत्न करें। बल्क और इंडस्ट्रियल कंज्यूमर्स से अपील है कि वो ऑथराइज्ड प्रोक्योरमेंट चैनल से ही डीजल की खरीद करें।
0: ওয়াশিংটনে দুদেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার মধ্যে ইসরায়েলি সেনা লেবাননে তাদের আক্রমণ জোরদার করেছে। গতকাল মারজুয়ানের কাছে দক্ষিণ লেবানিজ গ্রাম দিব্বিনে ঢুকে পড়ে ইসরায়েলি সেনা। ইসরায়েলের সাম্প্রতিক বিমান হানায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে লেবানন সেনা 6 সদস্যের প্রতিনিধি দল পেন্টাগনে ইসরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসে এক দশকের মধ্যে প্রথমবার দুই পক্ষ সামনাসামনি আলোচনায় বসল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে ইউক্রেন সংঘাত অবসান হওয়ার দিকে এগোচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পুতিনকে উদ্ধৃত করে রাশিয়া থেকে জানিয়েছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে তাতে এই সংঘাত শেষ হওয়ার পথে এগোচ্ছে বলে মন্তব্য করার যথেষ্ট ভিত্তি রয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আজ শুরু হচ্ছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিধাননগর মহকুমা হাসপাতালে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেছিলেন। 7 লক্ষের বেশি ভ্যাকসিন রাজ্যে পাঠানো হলেও বিগত সরকার তা কাজে লাগায়নি। পশ্চিমবঙ্গে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় গতকাল দুপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন পুরুলিয়ায় 3 জন। এছাড়াও কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে 2 জন করে এবং ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। আইপিএল ক্রিকেটের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে। নিউ চণ্ডীগড়ে গতকাল রাজস্থান রয়্যালসের 214 রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট টাইটান্স 8 বল বাকি থাকতে 3 উইকেটে প্রয়োজনীয় রান তুলে দেয়। আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মতবিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপেও শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নয়াদিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার উন্নয়নের

মুক্তি বাড়ানোর আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল আগরতলায় সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, আগামী 5 জুন রাজ্য সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি বিভিন্ন সীমান্ত অঞ্চলও পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ছিল জাতীয় সড়ক সম্প্রসারণ, ডাবল লাইন রেলপথ, বন্দে ভারত ট্রেন চালু, ক্রীড়া ও পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 21 জুন নিট পরীক্ষা গ্রহণের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষাটি যেন সুষ্ঠু, নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেজন্য জাতীয় পরীক্ষা সংস্থা, জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার। তিনি জানান, রাজ্যে মোট 10টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি, ধলাই জেলায় 1টি সেন্টার রয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা 4,700 জন। তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েন, বহুস্তরীয় তল্লাশি, সিসিটিভি নজরদারি, এনটিএ নিযুক্ত পর্যবেক্ষক এবং ফ্লাইং স্কোয়াডের তদারকি, জ্যামার স্থাপন এবং গোপনীয় পরীক্ষা সামগ্রী নিরাপদে পরিবহন ও সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, 2026-27 শিক্ষাবর্ষের জন্য রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে অনলাইনে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে, চলবে আগামী 7 জুন রাত 12টা পর্যন্ত। তিনি জানান, সামর্থ্য পোর্টালের মাধ্যমে চলবে এই ভর্তি প্রক্রিয়া। প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে 19 জুন, প্রথম দফার ভর্তি চলবে 22 ও 23 জুন, পরে শূন্য আসনের ভিত্তিতে ভর্তি সম্পন্ন হবে এবং চতুর্থ ও শেষ দফার ভর্তি অনুষ্ঠিত হবে 4 থেকে 6 জুলাই। মোহনভোগ আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি হলে গতকাল মেলাঘর আইসিডিএস বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রজেক্টের উদ্যোগে মিশন বাৎসল্য মিশন সংকল্প নির্মূলের একটি উদ্যোগ শীর্ষক একদিনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহ ও কিশোরী মাতৃত্বের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। খোয়াই জেলায় এইচআইভি এবং এইডস প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের অন্তর্গত একটি ফেসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার নামক নতুন সেন্টার চালু হয়। গতকাল খোয়াই জেলা হাসপাতালে এই নতুন সেন্টারের উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় দত্ত। তিনি বলেন, এই কেন্দ্রের মূল উদ্দেশ্য হল এইচআইভি আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা এবং তাদের নির্বিচ্ছিন্ন চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত রাখা। সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগামী 1 জুন বিকাল 3:30 উমাকান্ত স্কুল মাঠে সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেকআউট শীর্ষক দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স, সিআরপিএফ, ফায়ার সার্ভিস, টিএসআর, ত্রিপুরা পুলিশ, স্বাস্থ্য দপ্তর, আগরতলা পুর নিগম, পূর্ত দপ্তর, আসাম রাইফেলস, তথ্য ও সংস্কৃতি দপ্তর, ক্রীড়া দপ্তর, আপদা মিত্র সহ বিভিন্ন সংস্থা আপৎকালীন পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ কার্যের এই মহড়ায় অংশগ্রহণ করবে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সালকিজা সাকাং দিল্লি গতাল হাস্তে মন্ত্রী অকরানো ত্রিপুরানি হামক্রাইনি সামুং তাংমা বাই তেইব বাংরানী ককরেখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও ককতমা থুমনাই রকনি থুম অকক নশাকা বশাকা বসকাং জুন তালনি বা শালমারি হাস্তে বেড়াইমা ও ফাইমানো কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর ইয়ামসাইনি তংহালক সেরেই নাইনও ব আরি আমজাইনি জুদা জুদা থাই বেড়াইনায়ানো মন্ত্রী অক্রাতেই বসাকা সালকিচা সকাং দিল্লি কতালো মন্ত্রী বক্রকবাই মালাইমাও হাস্তে হামক্রায় কবংমা নাঙ্কুকমানি বাবায় ককলাম অংখা আবনি বিশিঙ্গ তঙ্গো বসংলাহার ফোয়ারমুং ডাবল লাইন রেল লামা বন্দে ভারত ট্রেন চল খাইনা

বন্ধুরা, এখন শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান। শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ শুনবেন দ্বৈতকণ্ঠে, পরিবেশনায় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্য।

গানটি শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। এবারে শুনবেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ পরপর দুখানি গান শুনলেন শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যের দ্বৈত কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হল গীতালি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটা পরে আপনাদের রেলওয়ে শোনানো হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

বন্ধুরা, স্বপ্ন, আমরা কতই না স্বপ্ন দেখি প্রতিনিয়ত, প্রতিক্ষণে। কোনো স্বপ্ন মধুর, কোনো স্বপ্ন দুঃসংবাদ, কোনো স্বপ্ন স্মৃতির বলে শেষ নেই স্বপ্নের কথা। তবে স্বপ্ন যদি মধুর হয় এবং সেই স্বপ্ন যদি সাকার হয়, তাহলে মানুষের জীবনের সুখ বা শান্তি বা আনন্দ আর শেষ থাকে না। শুনবো আনন্দ আশ্রম ছবির গানটি। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র। আর গানটি শুনবেন কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

0: বন্ধুরা, চাওয়া এবং পাওয়া পাশাপাশি চলে, তবে চাওয়াটা বেশি, পাওয়াটা খুবই কম। চাইলে পাওয়া যাবে এমন কিন্তু সবার কপালে জোটে না। অনেকের আবার সুকপাল বৃহস্পতি টুঙ্গে, চাইলে পাওয়া যায়, যার জন্য এ কথাই প্রচলিত, ম্যাক না চাইতে জল। শুনবো লোকচুরির ছবিটি, গানটি গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, আর গানটি শুনবেন কিশোর কুমার এবং গীতা দত্তের কণ্ঠে।
1: শুধু একটুখানি চাওয়া,

স্বপ্ন যদি সত্যিই সফল হয় তাহলে তো মানে স্বর্গ হাতে পাওয়ার মতো, এর চেয়ে আনন্দ কথায় বলে প্রকাশ করা যায় না। কিন্তু এই স্বপ্নকে সফল করে তোলার জন্য সবসময় সচেতন থাকতে হবে, তাহলে স্বপ্ন অধরাই থেকে যাবে। শুনব অনুসন্ধান ছবির গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার রাহুল দেববর্মন, আর গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

বন্ধুরা, ভালোবাসার মানুষের সঙ্গে যদি খুনসুটি না হয় তাহলে সে ভালোবাসা ভালোবাসা থাকেই না, এবং সে খুনসুটি হতে হয় আনলিমিটেড। তবে অবশ্যই স্থান কাল পাত্র দেখে নিতেই হবে, নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। শুনবো অমানুষ ছবিটির গানটি। গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র। গানটি শুনবেন আশা ভোঁসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

বন্ধুরা, সহজে কোনো কিছু হাতে আসে না। ওই দুর্গম গিরি কান্তার মরু দস্তর পারাবার পার হতেই হবে, তাহলে পাওয়াটা খুব মজার হয় এবং উপভোগ করা যায়। আর যারা সহজে হাতে মোয়া পেয়ে যায়, তারা খেয়ে চুপচাপ বসে পড়ে, তারা এর স্বাদ বোঝে না, এর মর্ম বোঝে না। শুনবো একটুকু ছোঁয়া লাগে ছবির গান, গীতিকার মুকুল দত্ত, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আর গানটি শুনবেন কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বন্ধঘরের অন্ধকারে কতক্ষণ আর থাকা যায়? সেই অন্ধকারে ঘরে আলো অবশ্যই জ্বালাতেই হবে, তাই প্রথমে মনের আলো জ্বালাতে হবে। শুনব রাজকুমারী ছবির এই গানটি, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার রাহুল দেববর্মন, আর গানটি শুনবেন আশা ভোঁসলে এবং কিশোর কুমারের দ্বৈতকণ্ঠে।

না চাইতে যদি কোনো কিছু হাতের নাগালে এসে যায়, তখন সে আনন্দ আর শেষ থাকে না। তখন আমরা সবাই আনন্দ উল্লাসে চিৎকার করে উঠি। শুনবো দুষ্টু প্রজাপতির ছবির গান। গানটি লিখেছেন শ্যামল চক্রবর্তী, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আর গানটি শুনবেন কিশোর কুমার এবং রানু মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

বন্ধুরা, মনে রং না লাগলে বাস্তবে কোথাও রং লাগে না, কাজে মন বসে না, সংসারে শান্তি আসে না। তাই আগে মনে রং আনতে হবে। আর দেখুন, মনে রং আনতে গিয়ে যাতে অন্যের ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। শুনবো বন্দি ছবির গান। গানটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র। আর গানটি শুনবেন কিশোর কুমার, আশা ভোঁসলে এবং সহশিল্পীদের কণ্ঠে।

শুনলেন ছায়াগীতি অনুষ্ঠান, অনুষ্ঠান শুনলেন বিভিন্ন বাংলা ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী বিলোনিয়া, এখন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

ছবিটি মুক্তি লাভ করে 30 আগস্ট 1991 সালে। ছবিটির পরিচালক ছিলেন লরেন্স ডি সুজা। শুনবো আরেকটি গান।

ছবিতে মুখ্য চরিত্রে মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন আমান, যার আরেক ডাক নাম হল সাগর কবি, সঞ্জয় দত্ত, আকাশ বর্মা চরিত্রে সলমন খান এবং পূজা সাক্সেনা চরিত্রে মাধুরী দীক্ষিত। শুনবো আরেকটি গান, এবারে গানটির শিল্পী কুমার শানু, এসপি বালাসুব্রমণিয়াম, পঙ্কজ উদাস এবং অনুরাধা পড়োয়াল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গানে গানে গানে গান অনুষ্ঠান, শুনছেন একই হিন্দি ছবির গান, ছবি সাজন। ছবিতে মুখ্য চরিত্র ছাড়াও যারা অভিনয় করেছেন তারা হলেন কাদের খান, রিমা লাগু এবং লক্ষ্মীকান্ত বর্তে। শুনবার একটি গান, ছবি গানটির শিল্পী অনুরাধা পড়োয়াল।

ছবিটি মূলত দুই বন্ধু আকাশ এবং আমানকে ঘিরে আবর্তিত হয়। আমান ছোটবেলায় অনাথ ও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আকাশের পরিবার তাকে লালন পালন করে। আমান ছদ্মনাম সাগর ব্যবহার করে কবিতা লেখে। পূজা এ কবিতার ভক্ত এবং তার প্রেমে পড়ে যায়। শুনবো একটি গান, শিল্পী আলকা ইয়াগনিক।

কিন্তু ঘটনাচক্রমে আকাশ ও পূজা একে অপরের কাছাকাছি আছে, যার ফলে তিনজনের জীবনেই এক আবেগময় পরিস্থিতি সৃষ্টি হয়। শুনবার একটি গান, এবারে শিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম।

ছবির গানগুলির পরিচালনা করেছেন অর্থাৎ সুরকার নাদিম শ্রাবণ, আর গীতিকার ছিলেন সমীর। প্রায় প্রতিটি গানে সুপারহিট হয়েছিল, বিশেষ করে মেরা দিল ভি কিতনা পাগল হে, পেহলি বার মিলা হে, এই গানগুলি শুনব। আরেকটি গান, এই গানটি শুনবেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

এই গানটি শুনলেন পঙ্কজ উদাসের কণ্ঠে। বন্ধুরা, ছবিটি বক্স অফিস সূত্রে যা জানা যায় 1991 সালের সর্বোচ্চ আয়কারী বলিউড চলচ্চিত্র ছিল। বিশ্বব্যাপী ছবিটি 18,35,00,000 টাকা আয় করেছিল এবং 37তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ছবিটি 11টি বিভাগে মনোনয়ন পায় এবং 2টি পুরস্কার জিতে নেয়। সেরা সঙ্গীত পরিচালক নাদিম শ্রাবণ, সেরা পুরুষ নেপথ্য গায়ক কুমার সানু, মেরা দিল ভি কিতনা পাগল হে এই গানের জন্য। শুনব আরেকখানি গান, গানটির শিল্পী এসপি বালাসুব্রমণিয়ম।

এতক্ষণ পরিবেশিত হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে আজ শুনলেন একে হিন্দি ছবির গান, ছবি ছিল সাজন। আকাশবাণী বিলোনিয়া, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

es tu... শুনছেন দেশাত্মবোধক গান।

শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধের অনুষ্ঠানে, আজ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন ভজন, নিবেদনে অনুপ জলোটা।

হয় হয় ফুকা হামাই লামসাব কি যত খাই তাই তাকতে বুকক সঙ্গ হাং নি বুকক রিমা অজরাও খাপাং খাই পান্ডাব নি বাকি তুই ফাইজাক ককলব রক হিগে আংনি নরক বাই ককলব শেয়ার খাইটা থাকাই তাঙ এবার পইনান থাকাই তাঙ আবংখা তৈমুক বিজাবনি আং অ ককলব রক আং তৈমুক বিজাবনি খলকা এবার তৈমুক বিজাবনি ন থমুই পইনানি থাকাই তঙ হিঙ্কা হিঙ্কে অব 2024 অব তৈমুক বিজাব কারি যাগু হিঙ্কাই ফাইদি যং তাবুক যিনি এফ এম পান্ডানি বিশিং তৈ খালায়ানো পুইলা ককলব ককলব নি মু অংখা হুশিয়ার সৈনাই অংখা অর্জিন দেববর্মা সুতৈ বমুল পরখা বখা নংবা তামো অংখা

হয় না ওয়াই সা ওয়াই নেই হয় না সুতরাং পড়ি থামা বাই তামো সৈনা নাইখা তামো সানা নাইখা যেন রমি মাইয়া বা বুঝি উই মাইয়া আঙ্গু চিনি কক বাইন সৈজাক হাইবা ন কাইসা কাইসা কক থাইনি গভাগ মা মাং দো আ কক থাইনি মাংখে তামো অংখনা যেন আবো ওয়াইসা খামা বাই যেন রমি মাইয়া খা রমি মা নিয়াবা সিরিং সিরিং খাই বন সিমি ন বখারে ওই খাই তম তম খাঙ্গেম কুমই ইয়ং ইয়ং কোনো নুগিয়া খাই আফ্রো খাখায় অ কক থাই রং মানো যেন বুঝি মানলাই হেনে ফিয়াবা যে ওয়াইসা খাগে মানিয়া অবাহাই কগিয়া ফিয়াবা আংটিনি যে কক্লব কক মানে কক্লব রক্তু খা আবো গবাং কক নম কিছু খা নাজাকায় মানসুক জাগনাই চিনি থইবে গরংজাক চিনি বাহান বথে চিনি হাবে গরংজাক কক্লব ককটাং রক হাইনি বাকেন যেমন চিনি বারো হা কত ইয়ংনিফুর গবমা সৈগ্রং রক সৈলাইখা আপ্রন সৈমুং নংখরকা ইয়ক সানা মুসং মানি বাই গবাং মা সৈমুংনি বিশিং তৈ ব্রক সৈমুংনি চবাও নংখরকা হিংকে অঙ্গই মানো চিনি তাবুংনি যে সৈগ্রং কতাল লক বরক বখরক তৈ সাই বাচানা নি বাকে জবা খাই দো বা সিনি মুং মাননা নি বাকে জবা খাই দো নি বাকে বংনি জবানো ও সৈমুংনি বিশিং তৈ খাই নাইথাতো খাই কক থাই বতাং বতাং খাই সৈ তনিকা এবার সৈ ফনুকা হিংকে ফাইদি কক গবাং তো আসক সানানি থাংলিয়া যেন অবহাই কেন ককলব তংসা সাবো তংসা রসা মুখনাও অবহাইকে যেন চিনি পান্ডানো বসকাং ক্লাংলাইনে হিংকে ফাইদি অজারাও তেতংসা রসা মুং খাইনাইলিয়ানে ও রসা মুং খামানি আগুলো হাইনহাই যেন দেবসা গিফিলে ফাইফিয়ানে নরকনি ককলব রক্তবই ফাইজাক নরমি বাকি আ ককলব রক্ত খানানি বাকি গেতাবো যেন খানানাই বুকু পারমিতা তৈ তাকুক আর পণ্য খরাং বৈ রেসাবজাক অরচাবংন খাই দি পাল বক্সাকে যতন অরচাবংন

Ainu hai lam sak piro khrai tonai takuk tei bukuk shongno hanki tabuk chini studi nezora khoko tamoi tongo phungni dam jisha tamoi shoti noi jisha te mukfli baji hanki norok khrai tongo khapang ya khrai panda te ang tongo ojora wo norok ni bukuk rima hanki nok nok khnari ui tongo ni koklom rok hanki uliani hai no tabuk bote tangsha koklom khnalayana kaisa imang shuinayin kha zueli deburma obobo hai no তুইমুক বিজাবনি নাহারজাক তাই কাশা তাবু তাকুক খনাউই তংখা হিংগে আং অকক কাশা পনক জানানি মুচুঙ্গো এবা আনি ন খরক সাপাল আনি তাকুক মেলেখন আনি গারানি তাকুক বরংখা তাকুক অক্রান্ত ব খনাউই তংখাই খনা খনা অকক লব রগ যতন বিনি বখাক তুই মানমা মাংসে ব আন বালাইখেন চুবাও হিংগে আনি তিনি নিজে কক লব রং খনাউই তং মানে অব বেপাক ন বিনি যারা তৈসে আংরং খনারি উই তঙ্গ মানো হিংকে ফাইডি তাবুক কেতাংসা ককলব খনালায়ানো আবো অংখা কাইসানো ইমাং আসকে খালক্ষা আসকে খালক্ষা পাইথাগো আবনো মাবো মানখা আসকে নাশিংখা আসকে নাশিংখা পাইথাগো সামব মানখা আসকে কক রিখা আসকে কক রিখা পাইথাগো ও কগ্ন না রক্ষা আসকে হামজাক্ষা আসকে হামজাক্ষা পাইথাগো ও হামজাং মাবো মানখা ইমাং নুকমাং ইমাং নুকমাং অংখা পাইথাগো মুকথাং সকাঙ্গ নুকমানি ইমাং পাইথাগো নুকখা মুখথাং খনাপ্রাই খনাপ্রাই খরাং পাইথাগো সামো মালাই সালাই লাইখা গবাং মা ককথাই আও চিনব সৈনাই বুকুক সিঙ্গান বুকুক জুয়েলি যে মং বাইখে বুকুক জুয়েলি বিনি অ ককলপনি বিশিংতে বিনি খানি কক এপা বিনি খানি বরকন ব ডেডিকেট খাই সৈমানি ওখানা এবার ইয়াফারে সৈমানি ওখানা বিন ইমান কাজিন মুখ থাঙ্গ ওখানা

হাইনহাই ইলামসগো খনাই তনাই তাহুকতেই বুখুক সনো ইংকে ফাইদি তাবো হাইনহাই তে তাংশা ককলপ সং তাবো খনালে না ফিয়াবা পাইথাক বুখাকো হংকে তাংনি তাংথাম নং নো খনারিওয়ান চিনি খরকসা বুখুক জকনি বিনি মাং নো ব্যাক টু ব্যাক খনারিওয়ান অবো বানি খরকসা বাহানা জক নো বিনি সৈজাক ককলপ টগো বেড়াইখান খরা তগো আংবন তিনি সান হরইব আনো তিনি এ লগলগি ন রহরকা বিনি ককলপ রগু কিচা পড়ি দি বা খনারি দিন রব হনাই তাই তুমি ফাইজা খাবো বা খনারি বানো ফিয়াবা যেন তাবো খনালাই তোমা নো এবার খাবা ও তৈমুক বিচাবনি ও ককলপ না যেন খনালাই পাইগেনা আপনি আগলো খনাবানো ও বুকুকনি বিনি ককলপ ন তাবুক আং নরক ন পড়ি খনারিবানো সৈকরং তাকুক মৃণাল কান্তি দেববর্মানী সৈজাক কিফিলৈ অ ককলপ্ন নরক মূ সাকে বা সিদে সিনে কেনা মৃণাল কান্তি বচিন অ হাবানক এবার কেবা আকাশবাণীওয়ানো ব খরকসা অ্যানাউন্সার ব জাইনক রক্লায়ো বা কবুনি পান্ডা রক্লায়ো নরক বাক্সা বাক্সা খেনা কাহিনকে তবে খরাং খেনা পাই খেনা বাকে সিনে নাই বতক না হিংকে অবংখা চিনি তাকুক মৃণাল কান্তি দেববর্মা বিনি কগলপনি মুংখা কিফিলৈ ফাইদি খেনা লাইসিবানো

होइन है फुङ कहाँ मैलामसँग नखनाइ त 101.6 मेगाहर्स एफएम उच्चयन त न त्याङ नङ खोग्रीमा अजोराव ताबु चिन स्टुडियो ने जर खग तामै त फुङनि दाम जिसा तामै सति ब्रुइचि बाते मुखलि ब्रुइचि चारगे त्रक त्रक खे दिबर निबखा गसं थांलाय त फियाबा आबो बाय बक्सा बक्सा नङ न आं थागिया विन कक्लब खनारि त हिंगे तबुक फायदे सं हाइनो हाइते दांशा कगलब खनालायन अबनो सुइनायें खा सुइकर किराता त्रिपुरा किसा त्रिपुरा कक बा किसा कक थाइरक आनि सुरक मिलिया फरंग मानो जे बुजि तंग खनाय तंग रक गा खना दि बा चाय चुग या तंग के नरक चिनि जे त्रिपुरा बसुनि बर खनाय तंग रक ना काटि ताम ने हिमाले कक थाइर किसा चिनि बे किसा फेर ताम फेर मानि बागे सेम टोन खै अंखरिया फन अंगै मानो हंके कक लोब नि मुंग खा हरदी पडनि जरा थुलाय तंगलाय जाओ हरदी पडहिनै आंधरा गुंधरा তুই সমু কসম শাল হিনেই তখা কসম সা নগ হাপায় হরদি পড়নি বাগৈ নগ্নি নগ ফাংসা কিরিগৈ মাতঙ্গ তখা কসম নগৈ মকল গরৈ সা মকল নগৈ ফায় মকল গনাং সা ফুরসাই মাতঙ্গ তিনি বাসা মিয়া শাকনি নগ জাতি চমসায়া হর কুতুগ ওয়াং চিরে গৈ ফায় বুফাং কথয় বাগৈ নগ্নি তকসারক কিরিগৈ মাতঙ্গ ওয়াং ফাইমানি বাগৈ বলংবুর আশা মুই নাই চম না ফায় নগ্নি নক ফাংসা ধর ধর কলয় মকল খুলগ বাড়ি খুম্বার কিয়গৈ মানলিয়া হরদি পদনি বাগৈ নগ্নি তগলা কচিগৈ মালিয়া হরদি পদনি বাগৈ আও বেলাখেন খরা তক বিনিয় হরদি পর কগলব আও বিনি অকক্লব নি বিশিঙ্গব যং তম রুতুকজাক এবা রুতুকি নাইকে হুইজাক কক রকজং মানো ব তামো সানানে নাইখেন রক বুঝি খানা গবাং মানাদি কেসা কেরেং রক চিনি নক নুখুঙ্গব যং নুগো হায়াদবা গে চিনি যং দফা হদা তরু সে থাঙ্গ যং চিনি নক নুখুং নন যং কাইসা ফনুকমারি এবার কেবা এক্সাম্পল হিনে যং রমৈনাওয়ে যং নক নুখুং নিব না যং ফনুকমারি ফনুকই কক খিতারে যং কক সালায় কক রতং এতিবা সাজং ন ফুরকে হামজুক রং পুহায়দা হিংকে অবহাইন বাক্সা বাই হিয়াদা মাইন পাইয় মইন পাইও আর কক রক নর নাং ফাইও হিংকে বেলাখেন হামবাই কিটা তাঁতির পুরানি নে অ কক লব বেলাখেন খানা তকা খানাই তলায় তাকে বহুক সঙ্গ তিনি খাপাং ইয়া খারাই পান্দাও নরক খানাওই তং খানা নরক আনো বাহিকেন লগিরি দংদি পান্দা পায়াসাক হিংকে আং বনরক নিবাগে তুবুই ফাইনাই এবার কেবা ফাইনাই সালগ তুমু খাপাং ইয়া খারাই পান্দাও সেপমান খান গাও বাহিকেন তেব গবাং মা কক লব রক তুবুই ফাইয়ানো গে সাইচুং সাইচুং তো কক সাবুই এ তো পাস পাইয়া হ্যাঁ দিবে না সঙ্গ কাজার কাজারও রচাবং খালায়ানো থাইচিং সাজাক বা সঙ্গে রচাবং তাংসা ককলক তাংসাকে খালায়ানো জরা চিনি ইয়াগো গবাং মনে দং খবা হিংকে জেফর নর বাই কক সানানো সেভ খুলগে রিজাগো আপুরকে নংনি কক দুক এবার কেবা ফোনর থাংসে নাই আং নং ফোনর রিসিভ খাই নংনি কইমুং রং আং গিয়াসাকে না হিংকে তাবুক ফাইদি তে তাংসা রচামুং খালায়ানো ব রচাবং ন নং তাবুক খারি নাইখা আং রুতুকি দং নরক আকাইগলাখিনি আং খাকায় তামনি হিমালে জে রচাবং রং নং বাকে কাইসা কাইসাকে আং তামুই দো আবার বেপাক ন খাতক মামং ন খাতক জাক বাইনে ফাইদি থাক তে তাংসা রচাবং খালায়ানো চিনি আইজুকনি বয়ের ও রচাবং ন তাবো আইজুক এফন আইজুকখিনি ওয়ানসুকে চিং ও রচাবং ন খালায়ানো ফাইদি দিব তাম তো তৈয় এবার খেবা দিব তো তৈয় অজরাও অর্ডার চাবুন বৈশাখ গথলি নাইলে খাওয়ানো অর্ডার চাবুন

হাইনহাই লাম সাকিরো অজরাওন রংনো তৈশার লাম সাকো তৈ খনাই তমনে তাকুক বুকুক সংনো ব ফুং কাহাম ইয়া ফারো ফুং তো আসং সুগলি আহে পানো তৈ স্রাপসন ইয়া বুক ইয়া গুলো কি নদী পর কাহাম ইয়া ফার নাইবা হংকে তাবুক হাইদি তৈ তাংশা সং ককলব খনাওয়ান আং তাবুক কিসা হাইন পরি তমনি বেলা কেন বুক খাওয়া সুরক্ষা সানাংশিও বিনি অজিস হইনাই তাকুক শুভ্র সুভদ্রা চিনে বুকুক সুভদ্রা যে শিকা বিনি অ ককলব ন বালাইখন বুখা বুখা পাইন শিকা ব মুক্তই ন শৈকং বতৈ স্রামৈন শিকা হাইছে বিনি অ ককলব নি মংখা আফা নং বড় ফাইদি খনালায়ন বিনি বুখানি মুক্তি কলাইমানো সং কিসা বাকলাইনাওন বিনি শ্রীমংনি বিশংতৈ আফানো খাতাংগৈ খাতাং সাওই তিনি মুইতো মানসুগৈ খা বর্ষা জাক আনি স্রাপসা জরা নিনি মখাং

Nini kuri ni waying chokma angle ma de mano katongui tongu. Aujini bukoksu prachita balakino hambai nini o koklop ne bagaibo nung bo baikino tebo rotom shai shui tangmana ni angtung nini suimung ni haparo. Okay. Bin or shampari wa balakino krata to hayata ngezung te tongko ko akta koklop anogno Kenari nani, pahdi. Jora to teruk teruk ketangi tong baju to kerai demanu manja hepano. Tekai syahai no hai kenalayana apungka. Amani hamzak ma. Sinai aisyah kang depur ma. Apunu pahdi kenalayana. O kenamung, o kok lop kenaman ya gulo, hai no hai, rezap mung ni buka kau tang lain, kek kenai tong lain takuk teh bukuk seorang koi nani muzungo, norok tabuk, ano kok tu ko, kereng kano manglak, piha ma faji tabuk ojo ro FM news headlines sekeng seng kenalai baikena. Hingga ini ni FM News Headlines drop angka. Menteri Bekerja Narendra Modi shal kisah sekarang Delhi ketala hasti ni menteri akan otri perani hamkrai ni Samung tangman na tai bo bang na ni kok reka Supreme Court mia hakotoni bebang High Court no dagi mudika khati jak tongmani rai tal thamni bisingo shaklai na ni nang nai Menteri Bekerja Narendra Modi khana phong dam ti shawa akashbani ni man ki bat pandani bisingte hakotor tai bui hakotore lokolok bai koklam shalayana kendroni janajati babai ni রাষ্ট্রমন্ত্রী দুর্গা দাস উইকি মন্ত্রীবখর নরেন্দ্র মোদি নেতৃত্ব দুলবং ভাই নৈশাই ব্রুইচি সিনে বিশিনি বিশিঙ্গ হাকতন হামসাজাক ভারত শ্রামিতি ছানানি ও যতন চুবানা নিয়ে ককম নারখা হাকতর বক্সা হাসতে ও বশকাং জুন তালনে শাল নুইচি শা শালমারি ও নিট ইউজি আমজং নহানা ও যত নাংমানি ইয়াপ্রি রমজাক হুকবা মন্ত্রী রতনলালনা দিল্লি এন ASC complex খারিপ মৌসুম 2026 নি নই শালনি বসং হুকবা ককমালাইমা পান্দা ও মিয়া শালনি শাল অধিবেশন শাখা হুকবা খাইনাই রং নি হামক্রাই তাই ফান বাং নানি বাকে হাসতে হাপাং শাকথারি সামুতাঙ্গাই তঙ্গ মোহনবুক আর ডি ব্লক নি পঞ্চায়েত সমিতি হল মেলাগর ICDS উমর কাশুয়া কাইমাতে উমর কিশাও শাকদেরি অংমা প্রজেক্ট নি চেতন ভাই মিশন বাচল্য মিশন সংকল্প মূলনি কুচুক বেরেমনি শালসানি হজাং মু সামং বতাং সংসা জাখা খয় হাংকর এইচআইভি তাই এইডস কাশুমতে এইডস বেমার মানজাক রগ্ন শাক হামনি শেব্রনা ও ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম নে বিশিং কাইশা ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার মুঙ্গৈ কতাল সেন্টার চল খ্লাইকা সদর বখাকস্তে নাইকল ফংনি চেতন ভাই বেশকাং জুন তালনি পুইলা শালমারি শারিক দাম থাম থামের সতী থামচি উমাকান্ত রং নখলাও সিভিল ডিফেন্স এয়ার রেড ব্রেক আউট কুচুক বেরামনি আকাবিকা দেরাম কাসুমুং মহরা সংসা জাগান বসকাক দাং দাম নেই চিব্রিয় হাস্তে ও ব্যবা হাঙ্কর ফেরাং কগে ওয়াতে ওয়াই মানু হেনে হজাক মুরেখা নবার দুইবার নাইখ তিনি সালে তুংমারি শাখা ও টঙ্গান থামচে বা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি অবংখা তিনি এফ এম নিউজ হেডলাইন সিঙ্গা ফাইদি তাবু খাইনো হাই চিনি সৈকরং আইসকাংনি ককলো আমানি হামজাক মানো চং খনালায়ান হামবাইনো আনি আমা আং নিনি চিকনসা ফাংসা বুফাং আং সানখাতৈ নং রুখা আনো ওয়াতৈ আনি ইয়াফাংনি জাবরা সায়ৈ নাইকল খানং আনি ইয়ারং নং অংখা আনি বাড়ি নাইকল ফাং কুতুং অংগৈব কচাং অংগৈব শাক রানছাওই শাক ন বেদগৈ রুখা আন পহর নাংমা জরা তৈ নং অংখা আনি শাল নং অংখা আনি সামপিলি নিনি আশেক হামজাকমা নিনি আশেক খাইরকমা আং বাহাই সুবাইনাই ও সংসার দঙ্গৈ হামবাই নন আনি আমা আও জং নং আং যতন চিনি বোমা এবার বুফানো হামবাই রিফারর বাইয়া জং ও সংসারাও চিনি লাংমা তংসাক চিনি জেসক ছালজং ও হাইঙ্গ তংসাক জং

জীব যিনি জীব রক বেলা কেন হেরেম ও জীব হেরেম নসে ইয়াগত ইয়েছে নরসংসার তো বই ফাই আবাব কিসানি কগে হাইসি আও হামবাই আমা হামবাই খুলো মন গে ফাই দিয়েছে ও জোড়াবো তে তাং সার চামুং খালাই বেলা কেন খারাপ তো অগ্র চাপুং কিচা যেন রচামুনে বিশিং থেকে কিচা ফ্রেশ গাই না লাগে না ফাই দি খালাই না পাল বাকসাকে ও রচামুং খা খাইও খারাপ তো গুজাক বয়ানে নরক বহিনি কাতাল কাতাল রচামুং গাঙ্গে কিসা যত খাত সতন হইয়া দা খালাই ও রচামুং

হয় নহয় লামসগতে দি বরকা হামিয়া ভারো জরা বাকলাই থাংতই থাংতই চিনি খাপং ইয়াকাই পান্দানি জরা পাইতেই পাইতেই আও কিসা মিসা কক লক লক পড়ি আং বথাই যা থুইজো কক তাং রক সুবজাক তিং থাকা কক করে সরঙ্গই নাইয়ান ফিয়াবা সাইমাইয়া চিনি তাকো বুক সুংবা হৃদয় রং রঙিয়া ফানো ব্রং সিমু রং ফানো পড়ি তংসিন হঙ্গে তাবক তৈ তাংসা এবার তে তে গাইসা ককলপ পড়িলায়ন অবংখা লামা লামপরা সৈনাইংখা তাকক অনিমেস্তে বর্মা অ সৈকরং ব আনি পাল ন আনি পাল গবাং কক সৈকরং আনি বাহানা যোগ সঙ্গ গবাং কক সৈকরং বুফাইং সঙ্গ সৈকরং দংবায় ফিয়াবা আগরং আনি সাগকাই গরি আংখাই সৈকরং ঐ মানলিয়া মজংখানো হাইপানো খাবাইয়া বংনে সৈমুং রক বংনি সৈজাক রক অবরং নন আং পড়ি উই নং নক খনারিওয়ান যত বরক তো খনায় আফা নং খনা বাক্সা বাক্সা নিয়ে আগো অবিজাব রকরি ফা নং খনা কে আনি বিশিং তুই ফানো আনি পড়ি খনারি মুং বিশিং তুই ফানো নরক সিনি সিদি খনা লাই সিদি বংনে সৈমুং কে আপনি ইয়াগলো গাঙ্গে যেন বুকুক সুকনি কগ্লব থাকলেন অবংকে তাকুক অনিমেষ বা খদে খনা সিয়া ফিয়াবা তাকুক অনিমেষ নি নি কগ্লব ন আং আনি খনাই তাই তাকুক তে বহুক এবার তীব্রা হাস্তে নি অ লুকরক ন আং খনাই না থাকাই দো অবংখা লামা লামপ্রা কাইসা কুসু কক থাই রক সায়া খাঙ্গে নাকার যাবাই দি কক কিসা কুথুক রক দোকানে ফাচা ফাইয়ার ফান থাকবো নে ফাইদি খনালাইসবানো অ কগ্লব ন কুসুং কুসুং বিশি রমই টংলাই ফাইমানি জিলিগমা তৈয়ং ন হাথাই সোনামৈ গপ্লাই সেকনাই রক ন মেচেন মেচেনৈ আমানি কক থাই ন হলং থাই তানৈ সিনিমুংনি বুবার গাইরিঙ্গ বেরৈ গাইরিঙ্গ বারিউই ওয়ারুক চলা বাই মথা খামানি মুকুমুনি খুমত্রাং ইয়াকপাই কাহাম হুকুমু ইয়াপ্রি তলৈ জাদু ককবতাং ককথাই করম সুতৈ ফুলানি নাঙ্গিয়া খানি কচার মায়া তুকজাকবা মকলনি মুক্তৈ নুগুই মানজাবা কপাল বিরমান নাঙ্গু খাপাং সুলাং সুলা ন কলাই মানজাগৈ খাপাং সুলানা ন কলাই মানজাগৈ ল্যাংপ্রামাং

lam koroi. Lama teng shano bupra sanamoi. Mare marai shong haduk him grup mang. Bekereng bukuru, bekereng bukur unka. Tobose tabuk bo tongra kudi. Tini manmano kenaf tini mana na kenaf hayana. Tai busuk tengzak shinai. Maitan goromo nuhor tong shinai. Kubui lamprano shinai takuk bukuk shong. Yak tolui tushidi kabaksha. Au. Belakino kenata tok onimeshni o koklop lama lampra au hai apa no te korka bini na kicing ani na takuk belakan ani gan ani ani takuk bo khanaui tongo ang saimano bo message pono rohor nai hine ke faidi jola to tarak tarak thangai tongo ba te kaisa koklop poriwan obongkha ojon sinai kha ani belakano ganani ani khani bahana je joitri au bobo belakano shikarang je sui mungni haporo tongnai dok je kokro bai bai tongnai dok pini mungno shaiman baina eba bono sini baina obo hanka ojon ke faidi dwara paiti paiting kha ba bini kokrop no jing khana layana kakha ngai bo ashikta khadi no no chanai ke bo tongla kakha ngai bo ojono tongke kakabo afru kutai bai baksha kutai ingi bo ashakta tui di chawi kha yokhe kya bo chakla kutai ingi bo ojono tongya khe kutai bo afru kakabai baksha kutung ingi bo ashakta tung di jotono tangai jotono thangane Jotono tangane nini hachalo kutung ngibo ojono tongke mashing kichang mawo nono nangane shamu kichang ngibo ashikta changdi khaigila kebo nini ganawo kichang ngibo ojono tongke tangbula kutungo nung nori di kichang serap sengsara tong nai kekha ketei kutung kecang ojono tong yake tong lak kebo ketang au balai kena kena tetok joi trini ni o koklop kakayo kena itu nai takuk te buku sungbo kena baik kena bini o koklop no kisah juta-juta hai tapi ni kok tang rok ebebin sorry bin kok lop rok au bo kisa apa hai no hingge bo to bono tabu bono tamin chanai bo to khnai apa na khna phi am share khai disu na joitri no tabu chini khorok sa phorngai je tongo chi mung shali ya bini second version jak bo achini madam no আসকে শলি ফেকাই বিনি তমং চামং বিনি চেহারা বিনি গরং বইবন যত নহিনপো নংতাং অ চিনি অ মেম ন এবা চিনি ম্যাডাম ন সলকা নং বাই বিনি জেরক্স কপি সিং তংশিবলা হিনে হাইকে উসকাং গো আং ববন নুগে হাই নং জাখা বা নংতাং আসক চিনি অ ম্যাডাম ন সল থাং মা কলাই খা বিনি শিষ্য হিনে দ নং ববন আসক সলকা হনে আও হিংগে ভাইদি হ জরাওতে তাংসর চামং খনালায় না খনাতে খনাতে জরা পাইমানি চং শিরিকলা লাস্ট এবা পাইথাগো তে তাংশ ক ক্লব সং খনাওয়ে তিনি নিখা পাইয়া খাই পান খলবান ফাইদি অজরাও দেশ চামুং খনালায় না

hai nu hai pai thak bu kha go lam sa go kha pang ya khrai pan da onal joto khnai tong nai no ta kha bu khuk chong no dipor ka ham ya pharo nge phai di pai thak ni koklop dong no khnari hoi tini ni pan da no ang khorop si nai nge tini ni pai thak koklop ang kha gureng obobo sei nai aji ni bu khuk sei gureng jak joytri deborma phai di khnala ya na og gureng koklop no lachimung tongui bo kirimung kare khe binile hamari kare hamjak mung tongui bo khairok mung kari ke binile borom kari monsuk mung tongui bo khaka mung kari ke binile thinang kari aji mung tongui bo khati mung kari ke binile jamung kari chuba mung tongui bo khaksang mung kari ke binile tongthai kari sarang mung tongui bo jaitok mung kari ke binile elem kari মুসা তঙ্গইব তে মুসা করি খে অমন অমন হামিয়ানি গরং আও বেলাখানো খারা তো থক বিনি অ গরং ককলপ বেলাখানো হামবাই নরক নংনি আসু খানা তক খানা তক কক থাই আনো রহরমানি বাকি তে তাকুক তে বুক সনক খানা রে ওই মানমানি বাকি হিঙ্গে তিনি নি ককলপ এবা খেবা খা পাঙ্গিয়া খাই পান্দা অরণমা খলপ সিনাই হেঙ্গে অক হলপ মানে ইয়াগুলো তাবুক তে ফিলসা পান্না নরং নাসিংই দো আবং খা নরং নি হামজাংমা চিনি খাতকমা নরক অর নক

0: হাই নহয় দিবর কাহাম বাই লাম সগ খনাই তনাই তাখক তে বুখুক সন তিনি নি নক নে হামজং মা চি নে খাতক মা পান্দাও আং নক নে বুখুক রি মা অজরাও গে আং নক বাই তঙ্গ ন তাপ তে কয় ঘন্টা এবার তে দাম বসে তাপক 12:30 তে 1.5 ঘন্টা এবার খাবা দাম সাতাব সদে থামচি নরক নি কাসার তঙ্গাই নক নি রিকোয়েস্ট নারাগ নানি পাকে ইংকে নক তো চিনি অরণি ককদুক নাম্বার সাইন মান 2326253 অ ককদুক নাম্বার এবার 2326253 অকক্ত কক্ত নম্বর গেন রক্ত ল্যান্ড নম্বর সিঙ্গা 0381 ইনানি তা পক্তি নরক মোবাইল বাই তুক তম ডাল খ্লাইকে হিঙ্গে হিঙ্গে ফাইদি নংনি কক্তুক থাঙানো পইলা সাব বতাখ এবার বুক করেন হরানি চাই দং তক নাই কেন না বকনি বিনি কক্তুক থাঙাই বিনি রিকোয়েস্ট যেন নারাক লাগে না বতাম খানানি মুসুক যাক হ্যালো
1: হ্যালো ভাই
0: দিবর কাহাম দেখক ব্রিজেশ
1: দিবর কাহাম বেলা কেন খাকাম দাগ ভাই
0: তাম নি তাম খা
1: খাকাম দাগ কা বেলা কেন নন ইজ দা আগর পালানে ফ্যান আওয়ার যদি সেটা আমার কি শা তা তো না কাকে বেলা কেন কানা তা আমি মালিক ও ক এফ টু দেখা দিন ইয়া তো সেরেলে খাই খানা না পাবো মাই খাবনারি আ আছে খাল কদিন ন সরি না অলসে মান খানি নি খানো মানে বাই নিও ফাকাবা বেলাকে খাতন থক আর সামন বলা যে খান মত
0: আছে আছে খাল কদিন মা সরি মা হলো না
1: মান খানি নি খানো
0: আচ্ছা আচ্ছা ইন দা হামবাই দিব কা হামদো
1: ও বাই কত হামবাই
0: হামবাই হামবাই চিনি তাকক ব্রিজেশ বিশ্বনাথ নি রচা মন খানে সানকা চিনি বহু সাধারণ দিয়াং বাই রচাপ চাকে তাবো খরক নি খরক তামনি আং রিকোয়েস্ট না গ্রানাই তো আপন পরে কাইসা কাইসা কাই নং রচা মন খানারি না হিঙ্গে বাক্সা বাক্সা হিনি মানো ফোন রম ইয়ার খানে হিঙ্কে যত বরক নি তো রম না সম্ভব ইয়া চিং কচার কচার রচা মন খানাই নাঙ্গো বা হিঙ্কি নরক বুকিসা বুঝি লাই দিই জেফ্রো চিং রচা মন প্লে খাই তো আফ্রো তো নং নি কক তো বাইকে থাকবাই না হিঙ্কে হাইনি বাকি জেফ্রো আং রচা মন প্লে খাই আফ্রো নরক ফোন ন থাকে জানাই হিঙ্কে ফাইদি অজরাও সাবো তো ফি চিং গরঙ্গে নাইয়ানো গরঙ্গে বব গান খোনানি মুজং যাক চিং খোনালায়ানো হ্যালো
2: হ্যালো ম্যাডাম
0: হিন্দি বর কাহাম
2: রাজেশ

0: হয় নহয় দিবর কাহামাইলাম সঙ্গে খাই তো নয় তাই হোক তাই বহুক সঙ্গে ফাইদে অজরার সাবতং করেন নয় না হ্যালো
1: হ্যালো
0: দিবর কাহাম
1: দিবর কাহাম ভাই
0: আও
1: রসে বাড়ি নিছে মিনা দিদির সোরা
0: আচ্ছা মিনা দি বড় চাবং খরা নাম আছো
1: আনো দা মানিক ভাই ভাই দিবা সার সামানি আর সামং হইছে সখনারে দিদিকা
0: বড় চাব
1: নাইসিক নাইসিক বো আইসিতে ইয়োগিয়া খাওইব নং ভাই কক সে পায়া হনে
0: আসি নাসিক নাসিক বাসি সে ইয়োগ ইয়োগ না আচ্ছা
1: খাওইব নং ভাই কক সে পায়া হিনি রে সামানে
0: আচ্ছা দা ভাই খাই দি খাই দি
1: দা বিরিজেস জে দা রবীন্দ্র জেতে
0: ভাইদি হজর সাবতংহী হাইন হয় যেন চাইতকানি থানো গরমে জামানো হ্যালো
2: হ্যালো
0: ইন্দি বরকা হা
2: ইন্দি বরকা হা বাইল
0: সাদে বড়নি শহর
2: সাদে
0: অবশ্যই আংনকি রচাবং লিস্ট কলক খাই তো সাইমাইয়া টাইম মকাবার দেখাবেন মাইয়া হেফ নাম চাই তাই নি রচাবং খাই কিসা কিসা ফানো তো ফাইডি হাজার সাবতং করেন হ্যালো হ্যালো শিল্পী
1: গান গাইছে খোনায় জমানো
0: সাদে সাদে
1: সামো কোনাল নি জেসপা না কাইছার দে কোনাল নি গান
0: কোনাল নি দাকো রিওয়ান দা হামবাই
1: হামবাই
0: গেসং তাবুক ফাইদি তাংসা তাংসা কে রচামুং নি বক কা কথা নাই রচামুং নি লিস্ট আকিনি ন বাঙাই থাঙ্কা তাবুক তে কয়টা পেন্ডিং তং কো 1 2 3 4 5 তাং বা লিস্ট ট এটাঙ্কা খারি জানা হিংকে আসে গবাম অবশ্য বইনারাগি বারি মেয়েকে নরক সাজাগে না হিংকে ফাইদি নরক যতন কই যাও ফাইভ মিনিটস এবার চামু ফাগ নরক কক টুক তা করেন হতি চামু থাকে বা কক টুক মায়ং না হাইন বাকি নরক কক দু করেন গজান গজানকে চামু খারাগ আংকে সানাই ফাইদি খালে ওর চাবুনো

0: হয়নি হয় দেবর কাহাম বাইলে আম সব কিরো নরক যতক্ষণাই তোলাই তা হোক এই বুকক শোনো ফাইদি অজর অবশ হাব তো নাইলে ফিও না। হ্যালো
1: হ্যালো
0: এই দেবর কাহাম
1: দেবর কাহাম ভাই নব
0: হ্যাঁ
1: ভাই আম মনতে ও সুবাদ নি সুবাদ নি রেসাম সরকার দা
0: বড় সাম
1: ও বকাদা বকাদা লজা মানা মন খানাম সব ভাই
0: বক বকাদা
1: খানা রাখতে
0: শাইন কুমার বস হামানি যে বড় কায়া মানে হিমানে অব আং রুতু কইনাই মানে অব গরি খানব সার্চ খাইনাই মানে আং কম্পিউটার সার্চ খাইনাই কে অব গরি হিংকে হাইনি বাকি আং আলকার চাম ট্রাই খাইয়ানো হিংকে ফাইদি অজার সব দমফি গরি খাইনাইয়ানো। হ্যালো
1: উদয়পুর মহারানী রাজকুমারী
0: কক সারি মেয়ে বাবা বসে সারনা রাসা মুহি সিনলাই মাস্তনে রিখা ককরে হাইনো হাই সাবো তংফি লাইনো নাইলে এনে তাবো কে ফিয়াবা ফাইজি হাত অজরাও সদা করে রাসা মুং খরালে এনে তো কক তো ফাই কেনে গেনা। হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: ইন্দি বরকা হাম
1: কি বরকা হাম
0: ইন বরসা মুং খরানা নাই
1: আং আং পালে বাংলি সচিন্দ্র দেবরমা
0: সচিন
1: মামা বিদেশ
0: হ্যালো
2: আমি বলছি উত্তর সারা সীমা থেকে।
0: আচ্ছা আপনার নামটা কি?
2: বিশ্বজিৎ পাল।
0: বিশ্বজিৎ পাল, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ অবচিনি দেখো ববিলনে বিশ্বজিৎ পাল খানানি কহরকা রাজা হিন্দুস্তানি কিতনা পিয়ারা নেই দক্ষিণারি নেই জরা তংসা রং রেচা বংলো না রাখেন ফাইদে অজরা খানালে এনে সদাগর নি রেচামু যাদু হিমালয় বেলা এখানে পপুলার এবার কেবা ফেমাস রেচামু ফাইদি খানামন পালকে ও রেচা বংলো খানাই তলি খানাই তলাই তাহক তে বুক সঙ্গ সারাসা পয়েন্ট দক মেগা হার্স এফ এম উজ্জয়ন্ত

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে। হংকংয়ে এশিয়ান অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল 4টি সোনাসহ 8টি পদক জিতে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আসছি বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইং 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। বিশ্বখ্যাত মহাবোধি মন্দির ও ঐতিহাসিক সুজাতা মন্দিরে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বোধিবৃক্ষের নিচে ধ্যানেও বসেন তিনি। গয়ার বেশ কিছু বুদ্ধ মন্দিরও যান তিনি। এদিকে গয়া বিমানবন্দরে মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানান বিহারের কৃষিমন্ত্রী বিজয় কুমার সিনহা। এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও তাঁর সফর সঙ্গী হয়েছে। মায়ানমারের রাষ্ট্রপতির এই সফর দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বৌদ্ধ ঐতিহ্যকে আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। নতুন মাত্রা পেতে পারে ভারত মায়ানমার দ্বিপাক্ষিক সম্পর্কও। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। পুনের খড়কওয়ালসায় ন্যাশনাল ডিফেন্স একাডেমির 150তম কোর্সের পাসিং আউট প্যারেডে তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ভুলভাবে এবং দৃঢ়তার সঙ্গে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণ করেছে। জেনারেল দ্বিবেদী আরও বলেন, অপারেশন সিন্দুর দেশের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে, দেশের 3 সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়কে তুলে ধরেছে। তিনি নবনিযুক্ত সেনা আধিকারিকদের পেশাদারিত্ব, নেতৃত্ব এবং দেশ সেবার সর্বোচ্চ মান বজায় রাখার আহ্বান জানান। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান আজ অবসর নিয়েছেন। নতুন দিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রী চৌহান বলেন, দেশের নিরাপত্তায় অপারেশন সিন্দুরের দ্বিতীয় পর্ব শুরু করতে ভারতীয় সেনা প্রস্তুত। প্রায় 4 দশক ভারতীয় সেনায় নানা পদে কাজ করেছেন জেনারেল চৌহান। 1981 সালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। পরম বিশিষ্ট সেনা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক সহ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন তিনি। রাজা সুব্রমণি তাঁর স্থলাভিষিক্ত হবেন। পশ্চিম এশিয়ার সংকটের ফলে আন্তর্জাতিক স্তরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা গতকাল আন্তঃমন্ত্রক বৈঠকে একথা জানিয়ে বলেন, দেশে অপরিশোধিত তেলের ভাণ্ডার গড়ে তোলার কাজ চলছে। তিনি বলেন, কৌশলগত সংরক্ষণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ সুনিশ্চিত করে জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করে তুলতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত তেল মজুত ক্ষমতা পরিকল্পনা গড়ে তুলতে বলা হয়েছে।
2: রিগার্ডিং দ্য এফর্টস অফ দ্য গভর্নমেন্ট টু কিপ দ্য প্রাইস স্টেবল ইস ভারত সরকার নে এক্সাইজ ডিউটি কম কি সো দিজ অল এফর্টস হ্যাভ বিন ডান টু কিপ দ্য প্রাইস স্টেবল উই আর ওয়ার্কিং অন দ্য স্ট্র্যাটেজিক রিজার্ভস অলসো অয়েল মার্কেটিং কম্পানিজ কো ওয়ার্কআউট করতে কে লিয়ে কাহা হ্যায় কি এলপিজি কা জো রিজার্ভ হ্যায় দ্যাট শুড বি মিনিমাম 30 ডেজ উইথ দেম এন্ড দে আর ওয়ার্কিং অন ইট এন্ড সিমিলারলি ফর ক্রুড অলসো উই আর ওয়ার্কিং।
1: শ্রীমতী শর্মা বলেন, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সমস্ত শোধনাগার নিজেদের সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বর্তমানে দেশে এলপিজি উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, দৈনিক প্রায় 92,000 মেট্রিক টন। কোনো এলপিজি বিতরণ কেন্দ্রে মজুত শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 6 প্রকাশ করেছে। এতে মা ও শিশুর ক্ষেত্রে পুষ্টি এবং আর্থিক নিরাপত্তায় দেশের উল্লেখযোগ্য অগ্রগতির ছবি ফুটে উঠেছে। গতকাল প্রকাশিত এই সমীক্ষা অনুসারে দেখা গেছে, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুর জন্মগ্রহণের হার 88.6% থেকে বেড়ে 90.6% হয়েছে। প্রায় 96% গর্ভবতী মহিলা প্রসব পূর্ববর্তী সেবা পাচ্ছেন। সন্তান ধারণের প্রথম ত্রৈমাসিকে প্রসব পূর্ববর্তী সেবা পাওয়ার হার 70% থেকে বৃদ্ধি পেয়ে 76.2% দাঁড়িয়েছে। ভারতের মোট প্রজনন হার 2 অপরিবর্তিত আছে। সমীক্ষায় দেখা গেছে 12 থেকে 23 মাসের শিশুদের মধ্যে টিকাকরণের হার 96% বেশি। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মিশন পরিবার বিকাশ সহ জাতীয় পরিবার পরিকল্পনা কর্মসূচির লাগাতার প্রভাবের কারণেই এই অগ্রগতি। বিহার জুড়ে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গয়ায় 3 জন ও ঔরঙ্গাবাদে 2 জনের মৃত্যুর খবর নথিভুক্ত হয়েছে। এছাড়া সারন এবং খাগড়িয়া জেলা থেকে 1 জন করে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন। ওড়িশায় আজ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরের কাজ চালু হতে চলেছে। নির্বাচন কমিশনের পরিচালনায় এই কর্মসূচি চলবে 28 জুন পর্যন্ত। রাজ্যের 3 কোটি 33 লক্ষের বেশি ভোটদাতা এসআইআরের কর্মসূচির আওতাভুক্ত হবেন। বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও ফর্ম বিলির জন্য 45,000 বুথ স্তরের আধিকারিক বিএলও নিয়োগ করা হয়েছে। বাড়ি গিয়ে যাঁদের পাওয়া যাবে না, তারা দুপুর 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত পোলিং বুথে গিয়ে ফর্ম সংগ্রহ ও জমা করতে পারবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই জুলাই। তারপর 1 মাস এ সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন ধার্য করা হয়েছে 6ই সেপ্টেম্বর। ওড়িশায় চলতি তাপপ্রবাহের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিক সকালে ও সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ চালাতে বলেছেন। দুপুর থেকে বিকেল 3টে পর্যন্ত কোনোরকম আউটডোর কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে আজ বিকেল 4টে বেঙ্গালুরুতে কর্ণাটক কংগ্রেস লেজিসলেচার পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হবেন। রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ইতিমধ্যেই বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগে রাজ্যপাল তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, কংগ্রেসের ডি কে শিবকুমার পরিষদীয় দলের পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য শান্তিচুক্তির বিষয়ে আলোচনা করতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে এই বৈঠক পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে অবশ্যই হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতিও দিতে হবে তাদের, পাশাপাশি সে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার সরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুমতি দিতে হবে। এদিকে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র অসামরিক বা শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেত বলেছেন, ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হলে ওয়াশিংটন পুনরায় তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে। এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন সাংরিলা ডায়ালগে হেক্সেত বলেন, এই ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চল এবং সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার মজুত রয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের দেশ সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি উল্লেখ করেন। হজযাত্রায় সমন্বয় ও যোগাযোগের ক্ষেত্রে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ ভারতীয় হজ মিশন সৌদি আরবের মর্যাদাপূর্ণ লাব্বাইতুম পুরস্কার লাভ করেছে। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রক থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়েছে বলে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন। ভগবান বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণকে স্মরণ করে আজ শ্রীলঙ্কায় ভেসাক পোয়া দিবস উদযাপিত হচ্ছে। মাতারার ঐতিহাসিক মিডলেওয়ালা পুরানা বিহারে সপ্তাহব্যাপী জাতীয় ভেসাক উৎসব এর ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন। উদযাপনের অংশ হিসেবে দেশজুড়ে 2000-এরও বেশি বিনামূল্যে খাবার ও পানীয় বিতরণের কেন্দ্র দানশালার আয়োজন করা হয়েছে। হংকংয়ে অনূর্ধ্ব 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল তাদের সাফল্য অব্যাহত রেখেছে। 4টি সোনা, 2টি রূপ এবং 2টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতে ভারত পদক তালিকায় চীনের পরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আইপিএল ক্রিকেটে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং লাইন 5 দিনের ভারত সফরের শুরুতে আজ সকালে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর 2.0 জন্য প্রস্তুত রয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে সরকার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলিকে কমপক্ষে 30 দিনের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বলেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
0: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন শুনুন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান।

হাই নহাই লামসগো সারসা পয়েন্ট দক মেগা হার্স এফ এম উচিয়ন দো চং পাইতে বকা গতা বক ফাইশো পয়েন্ট চং অজরাও নরনি বাগেতে ফিলচা পান্দা তুই ফেকা আবং হা খরাত তো খরাং পান্দা নো খা খায়ো তে সতি থামচি নরক আনা লগিরি তঙ্গান তৈ খরা তো রচা মং খরা উই তঙ্গান আংমাই বাকসা এ খালায়ন তে তাং থাম তাং বরে লে খনা উই মানান চং অজরাও খরা তো রচা মু যে তুমি ফাইজাক নং বগে আর রচা মু ন খা খায়ো কাইসা কাইসা যে রচা মু নং বগে তো বুজাক এবার তুমি ফাইকে আং বা প্ল্যাক খাই তঙ্গ আং আবো নরক যত খ্রাতক জাগান হেন হিংকে খনালায়ন ফাইদি বেলেগখেন পপুলার সং এবার কেবা অজরাও বেলেগখেন অব অরচা মৌসলি উই তঙ্গ খনালায়ন অরচা মনে পাল বকসাকে

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান আকাশবাণী বেলোনিয়া। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মিড ডে নিউজ।